0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে পুসি বেলুন সালে সফরেশন আবার মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন নফো আপয়ু বা ডেজেন ভলিমেন্টু
1: লসদুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইডা নে ইদে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইডা কে ফোন লাওসন আতু কন্টিনিউয়া বা হানোইন ইডা কে সিরা হালো লা কন্ডিস ও সিটুয়েশন ও কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতা প্রেসিজা হা হোরিস হানোইন ইডা কে ফোন হানোইন ইডা কে ডিয়াক বা পোবু ইডা নে নেবে মাক ডুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং ইয়া ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নি হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউন্ডে প্রিসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নি মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আতু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কলেগা হাউনে বেলুন দে হানো না কাতাক সিএনসে এম এল মার্সিস্তা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মা গ্লাডিয়াক সিএনসে ইদানে মা গ্লাডিয়াক মা বে হাওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এম এল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্ম আইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাউ ফুইন মরিস মাই আগোরা হাউ জারোপা মোস ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি ইডা প্রন্তু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইডা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইডা বা ডিসএমবলমেন্টু বা জোবেন টু ডি ফুরা ক্লিউ ডুকে বা ইডা নেবে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রেলিজা লা হাতেনে ট্রান্সফর্মা ইডা নে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্টু নে মনোটন কা পারাডু তাম্বাডে ডাল ওয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডা নি হাসোরুনে রিয়ালিডাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিডাডে ইডা নেবে মাক নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে তাক আইম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জোভিন তুড়ি দে উলু সিরা ফতি সের তেমা হুসি দেওয়ান সোল দে রিসা সিরা তেতে রে দিয়া ক্লিউ লাকম তিতলু ডুকে লাকম পাত্রিয়া সে জোভিন তুড়ি দে আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জোভিন তুড়ি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্টে বা রেলে দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা জতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডে রিয়ালিটি তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুডি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেঙ্গে আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতানে জোভেন তুডি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাই বে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালিতি গানে সে ফর্মা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুভেন্টুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরে কন্ট্রিবিউ বানা সাং নো ফো আপয়ু বা ডিজেনভলভমেন্টু
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক ডে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কোন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউন্ডে নেবে মাক ডিয়াক হডি বেলা কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হডি বেলা গারান্টে নো মো সো আপয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা ডুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক নো সোসিডাডে রিকু নো সোসিডাডে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা no la acesso ba educação de neve maka credível basira anto ikus italaia saudi neve maka dia no mosi educação neve maka dia italaia conhecimento neve maka dia maka ita se label ia capacidade atu contribui ba nação honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hori harahon sociedade de classe ne ba sociedade ida neve maka socialismo kaita hanan sociedade de neve maka la classe para tu bela garante povo hototo lidiu com ba jovem a tu bela ia conhecimento neve maka dia no ia saúde neve maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu neve maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoben sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos ia fatin hotu tanto ia carreira no ita la ia possibilidade ida para tu bel harahun sociedade capitalismo honune uniku dalang atua harahun sociedade capitalismo mak tengke aprende teoria marxismo no dar arma ba mudança tuir hane hare kata ou tuir hane perspektiva kono ba asunto ida ne depende ba tenes espiritu da luta tambah si espiritu ida ne makato orienta ita lihusi kondisan objektiva nebe mak kita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak haturi tene espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itene povo oprimido sira.
0: Ok, dek maloko vintis, antes ita ba kontinua tang itene programa, musibelun sele se ofrece ta musika ida, firmai, enjoy the music.

0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সেলে সফরে শোনাবা মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডে মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেন ভলিমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইডা নে ইতে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইডা কে ফোন লাওসন আতু কন্টিনিউয়া বা হানোইন ইডা কে সিরা হালো লা কন্ডিস ও সিতো সাউন্ড ও কুন্ডি সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবে ইতে প্রেসিজা হা হরিস হানোইন ইডা কে ফোন হানোইন ইডা কে ডিয়াক বা পোবু ইডা নে নেবে মাক দুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেমা আগরা হাউনি মেহি বা না সাউন্ড নিদানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নি হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাও আপ্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউনে প্রিসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নি মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হাউনে বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মাসিস্তা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন